0: আমার রাব ইতে উল্টিমে অউই ভয়া নিমসিনে
1: বলে তাকু
0: রে তাকু আমা
1: আজা মা বইয়া দুইনা
0: তেবাজি ইবাসো দেও ফোর্সা ফোর্সা সি ফিনলা আল
2: জিরে 401 আরে ফোর্সা ফোর্সা ফোর্সা আরে তো এস্কুচান্দো আকা ইন লা লুনা
0: হে
2: কিরো কে মে বিয়ে পানো ই পাসাকে পারা ইরো ওয়া ভেন লুকে বোসে আকা ইন লা লুনা হে মাসি আর লুনা দিগোলা কেন তো
0: Caballero Express Luque Pollo, Juan Alex Basumoto Estrella, los primitos Tower Maretela, la disciplina cooperativa Luque Limitada. Los primitos. Hoy hacemos un día, un bloque especial con el Gran Chucos. Los sábados solemos regalar productos del Gran Chucos que nos invita. Invita a la audiencia de su libro por Chaca y lo hacemos hoy lunes. Ya que el sábado no tuvimos tanto tiempo. Lo que ellos jugó el sábado tempranito, se hace su último partido. Fuerte el Luque será. Arriba el Luque, tenemos que prepararnos para el clausura, papá. Sí. ¿Qué pasó?
3: Robert Jiménez, el goleador del tercer tiempo.
0: Metele, papacho. Vamos hasta las 5, hacemos fiesta. Ya venimos enseguida con los ganadores de los premios del Gran Chuco. 5 sándwich del Gran Chuco.